0: শ্রোতাবন্ধু, রাউরকেলা মহানগরের স্বচ্ছতা বজায় রাখা দিগরে রাউরকেলা মহানগর নিগম কার্য করে আসুছি। আথিরে স্বচ্ছতা সহিত সম্পৃক্ত কর্মচারী মানে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে আসুচার। তেবে খরাদিনে স্বচ্ছতা পরিচালনা কার্যরে নিয়োজিত স্বচ্ছ সুপরভাইজর মানে কেমিতি কোণ নিজ নিজর কার্য নির্বাহ করুছন্তি, আউ কার্য নির্বাহ করিবা বেলে খরাতাতিরু রক্ষা পাইবা পাই কি কি সতর্কতা সবু অবলম্বন করুছন্তি, আসন্তু এসবু বিষয়রে আজি আলোচনা করিবা। আলোচনার বিষয় রহিছি খরাদিনে স্বচ্ছ সুপরভাইজরঙ্ক স্বচ্ছতা পরিচালনা। এ বিষয়ে আলোচনা করিবাকু আজি আম সহিত অছন্তি রাউরকেলা মহানগর নিগম অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডর স্বচ্ছ সুপরভাইজর ছায়ারাণী প্রধান। আসন্তু তাঙ্ক সহিত আলোচনা করিবা। ম্যাডাম নমস্কার।
1: আপনার মধ্যে নমস্কার।
0: স্বাগত আপনার আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকু।
1: ধন্যবাদ।
0: ম্যাডাম, আপনার তো জনে স্বচ্ছ সুপরভাইজর, তবে কহবে কি জনে সুপরভাইজর ভাবে আপনার কি কি কাম করা পড়ে থাকে?
1: জনে স্বচ্ছ সুপরভাইজর ভাবে স্বচ্ছতা পরিচালনা নিয়ে বিভিন্ন কাম করা পড়ে থাকে। তবে প্রত্যেক দিন সকাল 5:30-6 সুদ্ধা আমাকে আমার কার্যস্থলী পৌঁছবা পড়ে থাকে। ওয়ার্ড অনুযায়ী গোটিয়ে গোটিয়ে স্থান নিরূপণ করা যাইছি। সেই নির্দিষ্ট স্থানরে স্বচ্ছতা পরিচালনা পাই স্বচ্ছতা সহিত সম্পৃক্ত কর্মচারী সেইটি প্রথমে একাঠি হওয়া পড়ে থাকে। স্বচ্ছতা সহিত সম্পৃক্ত কর্মচারী কহিলে স্বচ্ছ সুপরভাইজর, স্বচ্ছ সাথী, সফেই কর্মচারী, অলিয়া সংগ্রহ গাড়ির ড্রাইভর, হেল্পর, ঠেলাওয়ালা, এমিটি সমস্ত স্বচ্ছ কর্মী মানুষ একাঠি হওয়া পড়ে থাকে। আমি সেটি একাঠি হওয়া পরে এরিয়া অনুসারে কাম বন্টা হয়ে থাকে। গোটি ওয়ার্ড পাই জনে স্বচ্ছ সুপরভাইজর ও চারিজন স্বচ্ছ সাথী থাকে। জনে স্বচ্ছ সুপরভাইজর অধীনরে চারি স্বচ্ছ সাথী কাম করে থাকে। জনে স্বচ্ছ সাথী 600 ঘরর দায়িত্ব দিয়া যাই থাকে। সেমানে বিওবি গাড়ি সহিত ঘর ঘর বুলি ওদা ও শুখিলা অলিয়া সংগ্রহ করে থাকে। আউ সংগ্রহ হয়েছিবা সেই অলিয়াকু এক নির্দিষ্ট স্থানরে নেই রখা যাই থাকে। আউ সেই অলিয়া বা বর্জ্যবস্তুকু ট্রক কি ট্রাক্টর যোগে MCC বা মাইক্রো কম্পোস্টিং সেন্টরকু পঠাই দিয়া যাই থাকে এবং সেটি বর্জ্যবস্তুকে প্রক্রিয়াকরণ করা যাই থাকে। ওদা বর্জ্যবস্তুরু খত প্রস্তুত করা যাই থাকে। শুখিলা বর্জ্যবস্তুকু পুনঃ প্রক্রিয়াকরণ করা যাই থাকে। আউ সিমেন্ট ফ্যাক্টরিকু মধ্যে পঠা যাই থাকে। এবং মোর কাম বিষয়ে কহিলে স্বচ্ছ সাথী ও সফেই কর্মচারী মানে ঠিকরে কাম করুছন্তি কি নাহি, ঠিকরে অলিয়া সংগ্রহ হেউছি কি নাহি, রাস্তাঘাট ঠিকরে সফা সুতরা হইছি কি নাহি, সংগৃহীত বর্জ্যবস্তু ঠিকরে পঠাগলা কি নাহি, নাল নর্দমা ঠিকরে সফা হেলা কি নাহি, এমিতি যেতে যেতে কাম এই সবু কামকু মতে তদারক করিবাকু পড়ি থাকে। অর্থাৎ মোর কাম হেউছি ওয়ার্ডর স্বচ্ছতা বজায় রাখিবা পাই উদ্দিষ্ট সমস্ত কার্যকু তদারক করিবা, তা সহিত লোককু স্বচ্ছতা বিষয়ে সচেতন করিবা, স্বচ্ছতা দ্বারা মিলুথিবা উপকার বিষয়ে অবগত করাইবা এবং স্বচ্ছতাকু নেই লোকমানকর কিছি সমস্যা থিলে তার সমাধান করিবা পাই চেষ্টা করিবা আদি হেউছি মোর কাম। তেণু মোটামুটি ভাবরে কহিবাকু গলে আম অঞ্চলর স্বচ্ছতা পরিচালনা কার্য মতে তদারক করিবাকু পড়ি থাকে।
0: তবে ম্যাডাম, যেমতি আপনার কহিলে আপনার কাম কোণ আ

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। আজ এথিরে রয়েছে অংশুঘাত প্রতি সতর্কতা। অংশুঘাতর লক্ষণ হেউছি প্রবল ঝাল বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টানি হেবা, চর্ম শুষ্ক লাল ও উত্তপ্ত হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা। এর সতর্কতা হেউছি দিন এগারোটার তিনিটা মধ্যে খরা তাতি অধিক থাকে, এই সময় মধ্যে বাহারক যাতু না, জরুরি কাম থিলে বাহারক যা পূর্ব যথেষ্ট পানি পিঁতু ও সাথিরে ছতা চপল ও পিবা পানি নিয়ন্তু। ধলা রঙ্গর ঢিলা পোশাক, ছতা ও জোতা ব্যবহার করন্তু। মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু। খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, অধিক দূর চালন্তু নাহিঁ, কোনসি প্রকার মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ। এর প্রতিকার পাইঁ অংশুঘাত আক্রান্তকু খোলা ও থন্ডা জায়গাকু নেই যাআন্তু। ওআরএস বা চিনি লুণ সরবত বা সাদা পানি পিয়ান্তু। পোশাক যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ড ধুই দিয়ন্তু, ওদা কপড়ারে পোছন্তু। রোগীঙ্কু পঙ্খা কুলর বা এসি পবনরে শুয়াই দিয়ন্তু ও পানি সিঞ্চন করন্তু। অবস্থারে উন্নতি নহেলে তুরন্ত ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু। বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাইঁ অংশুঘাতর আশঙ্কা অধিক, তেণু সেমানক প্রতি সচেতন রুহন্তু।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে পরিবেশ সম্পর্কিত জানিবা কথা। প্লাস্টিক জনিত সমস্যার সমাধান কিছু মাত্রায় করি হেব, তেণু আমাকে আমার দৈনন্দিন জীবনরে প্লাস্টিকর ব্যবহার কম করা পড়িব। প্লাস্টিক ও পলিথিন ব্যাগ পরিবর্তে কপড়া তৈরি ব্যাগ বা থলি ব্যবহার করা হেব। অদরকারী প্লাস্টিক সামগ্রী কু ফিঙ্গি নদেই সেথিরু পুনর্চক্রীকরণ পদ্ধতি মাধ্যমে নূতন প্লাস্টিক উপকরণ নির্মাণ করা পড়িব। কিছু অদরকারী প্লাস্টিক পদার্থকু মধ্য দরকারী সামগ্রী প্রস্তুতি পাই পুনঃ ব্যবহার করা যাই পারিব। একক ব্যবহার যোগ্য বা থরুটিয়ে পাই ব্যবহারশীল প্লাস্টিক পদার্থকু সম্পূর্ণ নিষিদ্ধ করিবাকু হেব, যাহাকি আগামী দিনরে এক প্লাস্টিক মুক্ত সমাজ গঠন করিবারে সহায়ক হইপারিব।

এই থিলা শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি সম্পর্কে মতামত দেবাকু জমারু ভুলিবেনি। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু আজিপাই এতিকিরে রহুছু, নমস্কার।

শ্রোতাঞ্জলি প্রচার করল সুগম সঙ্গীত কার্যক্রম। শিল্পী থিলে চিত্তরঞ্জন জেনা এবং তৃপ্তি দাস। গীত রচনা করেছিলেন অলেখচন্দ্র বিশ্বাল। শ্রোতামানে আমাকে শুণুচ্ছন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রচার করা যাচ্ছে এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ কে। উপভোক্তাঙ্ক পাখে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্ররে বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 8249809672। টেলিফোন নম্বরটি আউথরে কই রাখুছু 8249809672। আকাশবাণী রাউরকেলা 102.6 FM প্রচার করুছু বন পাহাড়ের গীত কার্যক্রমে। কিষান গীত পরিবেশন করেছেন জানকী কিষান এবং সাথী মানে।

শ্রোতন্দ সিনে সঙ্গীত কার্যক্রমের শেষ গীত অনুরাধা পোড়ওয়াল এবং বিপিন সচদেব কণ্ঠে ফয়েজ আনওয়ার রচনা সঙ্গীত অন্নু মল্লিক কথাচিত্র জানম।

শ্রোতাবন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজির ভক্তি গীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রসার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 386তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির সম্বলপুরী গীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

0: দাদা
1: হই গুরুবারি
0: গীত তো শুনলা
1: হই হই
0: বেলে আমরি বৈঠকি ডাকা চাষবাস উপরে আইজি
1: হই কে মনা করলা জি
0: বেলে চালো চালো ই কথাকে শুনি পকোন
1: হ্যাঁ চালো শুনো
0: তো চাষী ভাই বহন মানে আজ আমার বৈঠকি কে আসিছন উমেশ চৌধুরী ভাই যে কি গোপালন করুছন তার সঙ্গে সঙ্গে ক্ষীর ব্যবসায়ী বি করুছন আর নিজের বাড়ি বগিচারে কিছু চাষবাস বি করুছন তো চালুন তাঙ্কর পুরা পরিচয়টা জানমা তাঙ্কর মুহুরু তো ভাই জুহার আর স্বাগত আমার কার্যক্রম থি
2: জুহার ভাই ভনীকু নমস্কার
0: তো আপন ই যেন গোপালনটা করুছন কেতে বর্ষ হেলানো
2: মই গোপালন করুছি 6-7 বর্ষ তো হেলানি
0: তো পহেলা কিরি আপন কেতে ডগাই রাখিথিলে
2: ফার্স্ট মই গোটে গাই আনিথিলি
0: ই যেন পহেলা গোটে গাই আনিথিলি সেটা দেশিটা থিলা কি জার্সি
2: দেশিটা থিলা
0: সেতেবেলে আপন কেতে টঙ্কা দেই কিরি কিনিথিলে
2: সেতেবেলে মই 32,000 দেই কিনিথিলি
0: তো ই যেন গোটে গাই আনলে তো তার লাগি রহবা লাগি বি ব্যবস্থা করিথিবে নিহাতি ভাবে
2: ব্যবস্থা করিথিল
0: তো আপন সেতেবেলে নিজে গাই গুহালটা বানাইথিলে কি সরকারক তরফরু
2: নাই মোর নিজ তরফরু বানাইথিল সরকার তরফরু
0: তো এছেন আপনকর পাখি কেতেটা গাই আছে
2: এবে মোর পাখরে 4টা গাই আছে
0: আজ্ঞা তো সেমানকর দেখা রাখা করবা লাগি কাকে রাখিছন কি নিজে হি সেবা করছন
2: নিজে হি সেবা করছি নিজে হি সব কিছু করছি তা
0: বেলে নিজের সঙ্গে সঙ্গে ঘর পরিবার সব সদস্য মিশিকি করুছন নি গাই তো ই যেন গাই গরু মানকে বিশেষ করি কেনতা যতন করবার কথা যেনতা কি সেমানকে রোগ বেমার নি ধরবা
2: যে যেন জায়গায় অছন্তি সে জায়গায় সকাল সন্ধ্যা সব সাফা রাখবা কথা ফিনাইল ফিনাইল মারবা কথা মতলব পানি সব ধোয়া ধুই করি সকালে ঝাড়ু ফাড়ু মারিকি তা ফিনাইল ছিটি দেবে তাঙ্কু তারপরে খাইবা পরে দেবে
0: আজ্ঞা তো এটা তো আপন গাই গুহালর কথা কহিলে হেলে আপন যেন গাই মানকে গধেই থিসন সেটা হপ্তেরে কেতে থর লেখা
2: বেশি খরা হলে টাইমরে গাধিয়া কথা
0: তো ই যেন আমার অনেক ভাই বহন মানে গাই গুহালকে ভলসে সফা সুতরানি করিথিসন আর সেটা কেনা সুখা রহবা সেথির বন্দোবস্ত নি করিথিসন লাগে আমার যেন গাই গরু মানে সেইটি পরিসরা পানি সবু থিসি সেইটি গোবর সবু বি থিসি আর তার উপরে শুই যেসন তো সেমানকে থন্ডা নিহাতি ভাবে লাগুথিবা তো আপন আপনকর গাই গুহালটাকে কেনা আকারে বনাইছন যেনতা কি সেমানকে কিছু অসুবিধা
2: নাই তাঙ্কর ঢলন অছি টিকে অল্প ডাউন অছি সে পরিশ্রা কলে তাঙ্ক তড়ু খসি যায় গোটে জায়গায় জমা থিলে সে মতলব দেহকু বাজিব
0: এখেন তো খরা বড়ি আসলা না আর বিশেষ করে আপন এই যেন থন্ডা দিনে কেনতা করি তাঙ্কর যতন পাতন করিথিলে সে বিষয়ে টিকে কহ
2: থন্ডা সময়রে অক্ষা অবস্থা আসুছি চাউলর সেমতি পুরনা অবস্থা যে কন্ট্রোলরে চাউল দৌছন্তি সেমতি বস্তা যোগাড় করিকি তাঙ্ক খোলিকি তাঙ্ক ঢাকিয়া পড়ুছি রাতিরে
0: আজ্ঞা
2: বাঁধি বুধা দেলে সে পিঠিরু পড়িবনি
0: তো লাইটর ব্যবস্থা আছে
2: হ্যাঁ লাইটর বসন্তি আছে 100 ওয়াটর বল্ব জ্বলছি দুইটা
0: আজ্ঞা তো ই যে না আমার গাই মানকে খাইবার লাগি কেনতা কানা দানা মানে দৌছন
2: গাই মানকর পুয়াল আনিকে কটিং করিকি ছোট ছোট পানি মিশিকি তা সঙ্গে দানা দেওয়ার চোকর মুগ চুন্নি চানা চুন্নি হরড় চুন্নি মকার অছি বনেকি আস মিলখানা আসুছি গোটে দানা তাকু দিয়া হচ্ছে
0: তো আজ্ঞা আপনি যে নড়া কাটিকি দৌছন কহিলে সেটা নিজে কাটুছন কি দোকানরু কিনি আনুছন
2: না নিজে কাটুছু
0: তো ই যে বর্ষ সারা আপনি নড়া রাখিথিসন খাইক দেইথিসন কি দোকানরু কিনি কিনি কিরে নউছন
2: বর্ষ সারা রখা হইছে যে সরি গলে দোকানরু মগা হউছি
0: তো আপনি ধান চাষ করিথিসন কি নড়া রাখিথিসন যে
2: নাই ঘিনি কি আনি কি রাখিছি
0: বলে কেতে লেখা দেইথিসন যে নড়া সব কিনি আনছন
2: সে টেম্পু হিসাব রে নেছন 500-600 টাকা
0: আজ্ঞা তো আপন যেহেতু 4টা গাই রাখিছন এতে বর্ষ হেলান তো সেমানকর রোগশোক বিষয়ে বি আপন ভালভাবে জানিথিবে বিশেষ করে আমার গাই গরু মানকে কেন কেন রোগবাগ মানে হেসি আর তার যত্ন কেনতা করি করিথিসন সে বিষয়ে টিকে কহুন
2: রোগ খরা গোটে আসি গোড়রে ধরছি তাঙ্কর মেডিসিন ডক্টরকে ডাকিয়া পড়ছি ডক্টর আসলে ট্রিটমেন্ট করছেন মুহরে হেসি তাঙ্কর মেডিসিন গোটে আসি তাকে দিয়েদেলে ঘষি ঘুষা দেলে ঠিক হয়ে যাব অজমাণি দিয়া হয়েছি গুড় দিয়া হয়েছি সাঙ্গরে মিশিকি সে মুহরে ফোড়া ফোড়া হব সে ঠিক হব সব দুনিয়া মেডিসিন অছি
0: তো যেতেবেলে আপনকর গাইকে কিছু রোগ বেমার ধরুছি তো আপন পশু ডাক্তার কে নেই

শ্রোতাবন্ধু প্রচার কলু ক্ষেত ক্ষমার কার্যক্রম আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর এবে আসন্তু শুণবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত কার্যক্রমে প্রথমে শুণন্তু ইয়ে জবানী হে দিবানী কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অরিজিৎ সিং এবং সাথী।

যা চন্দ্রী মধু কৈত ভারী দত্ত দলিনী, যা মহীশ্বর মলিনী, যা ধুম্রা প্রচন্ড মুন্ড মন্থিনী, যা সিদ্ধি লক্ষ্মণ পরা, যা দেবী সর্বশক্তি প্রদায়িনী, মাং পাহাতু বিশ্বেশ্বরী, যা ইয়ে সুবর্ণ বর্ণ ভাং ত্রিনেত্রাং চারুহাসিনী, সর্বলক্ষণ সম্পূর্ণা মর্দেন্দু কুতশেখরাং। এই অষ্টচণ্ডিকা মানে মহাপ্রভুঙ্কর অভিষেক উৎসব যাত্রারে যোগদান করেছেন। হ্যাঁ, সবিতা কোণার্ক দেবতা নবগ্রহ বেষ্টিত মহতেজ।

0: জগতে কে লঙ্ঘি পারিব ফুল
1: ধনু শাসন
0: যেড়ে দম্ভ কর দম্ভ মু দম্ভ হরি বিজনা তুম্ভ প্রতিকূলে তুম্ভঙ্কু সাক্ষী করিবি।

শ্রোতাবন্ধু, শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ শুনিলে পণ্ডিত রামনারায়ণ দ্বারা পরিবেশিত সারঙ্গী বাদন। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছি। এবে শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করুছু আকাশবাণী দিল্লি।